0: তাবিরে নাইখো তাকিসে তরুণ লান্থক পিখিবি প্রিয়াঙ্কা হুইনিং সুমন।
1: মরাইবাক মরমদম নুংসিদব মিয়োইসিং ইরাই লৈরামলয় মিখল মতম লাকপদা আইন ফাই আইখোইন হেলি ngang na sakna লাউনব ngakteni
2: মিচম প্রজা আইখোই মিয়ামসু লৈবাক সেমগদবা আফাবা থাবক তৌরকদবা ক্যান্ডিডেট পামনাই ফংনব্রা
1: মিচম প্রজা এজেন্টসিং আমাদি ক্যান্ডিডেটসিংদ বেস তৌবা লীলা তারা সন্দুকনবগি আইবসিংদগি স্ক্রিপ্ট কৌচরি
2: এআইআর কোড সোকতবা আমাদি অনৌবা আউওনব পুরকপ ইয়াবা স্ক্রিপ্টসিং স্ক্রুটিনি তৌজরগা অক্টোবর 2026 তগি

0: শ্রী গোপাল সিং কলকাতা থেকে
1: কারি কারি হারিবা পাও
0: পরম পূজনীয় যুবরাজ সোনা চরণ দা হঙ্গ চকি মধুদি সূর্যচন্দ্র মহারাজ না কুলচন্দ্র মহারাজ গি মতকে দরখাস্ত থান বা চোরাং টৌরে চোরাং টৌরে মহারাজ সূর্যচন্দ্র না কাসার থাদকলম দায় দা চিফ কমিশনার দা তরুক পা টেলিগ্রাম যোগে কপি মনম দা ইয়াউরি ইয়াম সেকশন বিউ ভারত সরকার মহারাজ সূর্যচন্দ্র গি এটা সূর্যচন্দ্র গি হ্যাঁ হ্যাঁ মিচঙ্গ চঙ্গ দবগি মাতা ওই না উই শ্রী সুৎকুল চন্দ্র বুদি মহারাজ ওহেনগে দৌড়ি এটি যুবরাজ গি মনায় শ্রী গোপাল সিং
2: ইয়ামবুং
1: সূর্যচন্দ্রনা এই থাকতা দ্রগাস আমা গভর্নর জেনারেল দা থাকদৌরি হান না টেলিগ্রাম আমা কমিশনার দা তৌখরে
2: নাই পুনাঙ্গতদু সয়দ্রেদনা নয়ামুং সূর্যচন্দ্রনা কাসাদ লেরিঙ্গে দা লুপালি সিং তার থার উহাইবদু থারমলেবদি কাসাদ গি লামি খমলগা মণিপুর দা মহান লান্দারম গদ বনি পাকলে মখন্দনা লুপা থার উহাইদম বনিঙ্গে
1: চুমিনে পু চুমিনে টেলিগ্রাম আছে অমুক তাকি
2: নিগি মাফম মাসিদা লিং মন ফালুই দেন
1: আদুদা এজেন্ট সাহেব না অমুক তং উনি কেছি হাই আ কারি তাউই হাই বনে তাইপু
2: সনায়া থং
0: আগে
1: টেলিগ্রাম গি কপি এ দো অমুক তা পাউক তাছি
0: আগে হ্যাঁ পড়বো চিফ কমিশনার শিলং জাস্ট নাও ওপেনিং পলিটিক্যাল এজেন্টস পাস লার্ন দ্যাট আই অ্যাবডিকেটেড হোলি এন্ড ট্রু political as a mission understood me shall submit full representation letter on solicit reconsideration and help maharaj surchandra singh
1: ipo
2: prakash
1: thakre
2: ipo
1: aduna mr gordon assistant commissioner na manipur da thark le basine aduga chief commissioner manipur da lakne hairi basine ipo
2: jura assam ge chief commissioner lakne hairi ipo
1: ngarang nahandagi mr gordon ga ei gangang na ba wapham amat ta da yana da ba sida bharo sarkar da khang khang kare
2: to mi so mani pude la kan
1: ho jip ta telegram ma thung le yai du na agent sahab na ingon do ul mi nei
2: pi ba ma sidi
1: agent sahab sala
3: yura sahab thang general
2: salam
1: salam sahab salam
3: mr gordon ge proposal se agree to young for
1: agent sahab ai gi hai ga da ba pun mak gordon da hai kare bani হজিক নহৌ না হাইনিাই কারিসু লাইত্রে আদুকে মতকতা আই হজিক মণিপুর থাদক পচন্দ্রি আই ইথৌ ইয়াম নওয়ালি
3: অল রাইট আই উইল সি ইউ টুমরো মর্নিং সো লং
1: সালাম ইপু চলেছি
2: ইপু
0: নমস্কার কুন্ডু
4: আসিয়াছি
5: ইপু কারিন গিনো হজিক পাব মখোই থং কাগা সিব আমত হাংব উদে মতম মসিব খরখি ওয়ালিবরা
2: নিংথে ননা ইপু না আসুম ইং জেবদা সিজু ছনা খং লিং লাই ইবসি মখোই না হারকু মতম দগি মুখাই মু ফানিং জি নল লিবরা
5: আদুদি আসওয়াই দা সুং হাক তং পথা দন লাইব তারে দন ইপু
6: এইয়া আসওয়াই দা সুম লিংশিন বগি মহুতা খরদং নলব সুং না মনুং দ লিংশিল লগা পোথাবনা ফাগদরা
5: হয় মদো হাইর বসু ফাইতাদা
2: এ তেরানি লাও সে লাও ইংও ইয়া সাই ফাব চংছিন দনা সাহেব কি থংছং বসিং আছি অমুক দ হাইরু সিজু লিংশং গে হাইদনা চল চল চল
5: আগে
2: নিং থেম হান্দ কি কমিশন সাহেব আছি ওতং ন সাউ থং উখরেদা
5: মাতি মগুন সরবা ভারত সরকার কে কর্মচারী নি দনি পো
6: হে ইয়া ননা ইয়াসি মাপা মাপু অচৌবগি মচা দি ওইরম লয়ে গিয়া মহৈ মসিং আদু হৈজদুনা মরাইব ফবদগি ফমপং চাও চাওন কাহি ওইরমগনি মানা অচৌব সাগৈগি মচা মসু ওইরবদি ইয়ামন চমগদবনি ননায়সিদি থৈদোন চমদে গিয়া
2: নিংথে ননাই পুন নুয়াই জদ্রিবদি ngarang sekmai da ma bu okuni haduna sriju sana khongleng maduda magi ni ing na ing wang sajatta ইপুই না এ খুয়ে শিবু মণিপুর হাইব জাতি এসি নারক সিংলক পংলি লজব জাতি এম গুম না খাল্লু মালে নে নানা এই খুঁ নদী রে পাক লাখ পুনি সম্মান উৎফম থোক মালে হাইদন সালাম তবু বাবু হন্ন ফাউ ইং দি মাগি লিসত্তা অঙ্গক পানি
6: আদুগি বুদি শ্রীযুত্তম মহাগ না চৎখিওয়া 사절 왕왕 가이다 두디 모나 우무 고링 디마이 호는 사오 그러니
2: 파레 파레 양오닝 타오 한다께 꿈이 있어오나 신나니 마니푸 타독 드린가이다 마이때 예세 까름 바자티 노 하비도 엄땅 예행
6: 아 강한 게다 강한
2: 씨
0: 기골도 기골도
2: 꼬리할 꼬리할이
0: 아게 집 코미션 사이프티 후쿰 마반다 뿡가마 카라톡드나 레이바타리
2: 야 꼬리할 마 어째 뿡가마 아이티 다리바 이야, 닝텐 령성시 남댁은 어떻게 령시 사나고 눈다 뭉가마 세부기니 상업을 내야거는 상업을 똑똑거리더나
5: 사업이기누 사업이기누 이뿌 까리군바친 마말레이드나 하이락파마오이랑마니 답답이오 이뿌
1: 후식파오바 령신비드리바시부
2: 령신비 아들이에 이분
1: 올령신비 아들이 까나나니나 이뿌
2: 까나나 부고 이겠는데 야쏘구 사입기 후꿈니드나 후꿈
1: 이? 까리와누네두디 이뿌 아이 코이나 마코이다 하이저 자짜게 와놈자게 하이드나 락바시나티 다르바르 톡시 하이드나 마코이나 바르톤 토르포기 락바니 에두가부 쩡바이게 야데카 하이비시디
5: 차오노다이 나옥샤 까리 곰바친 바말레이나 하이르파 모이름입니다
1: 사나야 땅 히톡자바디 나짜데야 큰 비우네 부코슈 파라파트라바슈 라이바 아메게 닝타오니 마코이기 마카본 바컨 마차리디 나테드나 시야 마금바 미나이 마차 커미셔너 라마나 숙야나 마닝 마카 타우나 쪽톡드나 짱바야야디카 하이르가 선악군웅드 딜링드나 미기 통간 마야시다 마코기 통자니 행버지바 아마금나 레비바시디 나나이디 밤자디 아두기 바탁다 하이네 기바 마탐부 마코이나 마닝 타우나 이코이데 슈캉할락드나 바이홍무야브르네 렉신신놈 택도나 나트르가 링신의 선악군웅따나
5: 펭각키노네 꼬이래 아사와 하이브사나 상사르기 타박보나 먹다 빨라버리네
2: 나나오이무디 사나이니나 카르우파리 나나이 골싱내기 꼬막받고 일리겠으니 카항무다 와레다 닝템
1: 마시부 자갓기 까람마 자티나 찬나바 론첩마 바만처론
0: 아게
1: 나코이 콰이나 농첩롱기 샵가다 Saibata hai bidu asiro.
0: Taite.
1: Masiri saibata na te. Sanga na chana kada blam chani khago. Ai koi ba sak to na khan kraba. Maharaj Kulachandra Tikendra jit ai bu tabu ikai ba piva na tana. Manipur ke jati ya ma bu asak ya ma ikai ba piva. He saita. Saita na sakhi o ikrasanu sana charon bu sakhi thamnara ina wasak chari basini. Ngasigi ikai ba maithi ba sige laman bu tikendra jit na khumangam draba. Iparamdagi purontare, timaramdagi purontare, purontaramari na tahi koti ya ba norok talaybe o ikrasanu.
5: Koyre.
1: Nanaya iti sana konung yogjere gani. Ngasigi ma koi gi thaigalli ba maga kase. Chini ju chana chorunda nonjadri ba pao ba ai di esiko ma darabara si yogjero egya. Maimu. Karina.
5: Dharma, Tana Namdala, Iyayna, Nanay Bamun.
1: Ipu. Tau.
7: Ibuwa.
1: Kayao Ama, Yamna Tuna Manipurdagi, Kaogdu Namduna Pagani.
7: Ah, ah.
1: Gopalsi.
7: Nanay Bunhanga Tuakamdu Soidredna. Piringera Ibina Tini, Namduna Pagani Haina Hekkodabunni. Adun nak terbaik tu bu, jubras jauh dia hendak nak kerja macam tu, darbar orang ni itu kan ni. Ngarang tarik kulum dari siu siri sana konglenge, lepak orang matau, hai nama ngang nama bayar, ni empat juta dulu. Adun bu, macam ni darbar orang lagi itu kan ni, nampu nampu agen nasi ni ni. Adun bu jubras, nasi ni mudaan, saya sih nasi ni jauh jubras, yang ni hari bodoh, macam ni tarik terang pun nasi. Jubras panah nak bagi tahu ram, saya amat dua merata amat soal ini kita.
1: Panah nungai ye, ibu mako ini tahu ram.
7: Anak wahai senja dia piring ni masih asing masih.
1: Karina.
5: Ayah, ejen saya kah magi sekretari, saya angin juga loh ini na, atau pas saya paman kah lagi, jubras unah bagi agak jadi yaru jadi jadi nak hangat jadi.
7: Atau ikan nak na yaru ini.
5: Atai athapata sivai kharasu liyaptina layaya.
1: Ipu.
7: Mua.
1: Kokshindana unashidana.
7: Nana ipu na khanbadi. Darbada ling tolaru unabana kutong jagadara.
1: Hadudai. Hogatuna chatpada kokashi kharakara ngawini. Asumeta unarashida. Hera ipu. 신나비루누다 마코이 아마니나 이슈 이쁘더부 거리 동저르가
7: 아들이 더적대지 보라
1: 상할로

0: যুবরাজ, যুবরাজ, যুবরাজ টিকেন্দ্রজিৎ, টিকেন্দ্রজিৎ,
1: কন্ন
0: এই অঙ্গ্রেজ গভর্নমেন্ট কর্মচারী খেলেন্দ্র সুবিধার হাই বদুনি
1: করি হাই নিং
0: অঙ্গ্রেজ গভর্নমেন্ট কি হুকুম মতুং ই নাই হাক না হাক ফাব লাগলি বনি
1: এই ফাব লাগলি বা মাইতেই মচা নক মং কো করি কি না আদু ফিংলি বদে ফামু ফামু ফামু ওয়া মানি আদু গাং নকিসি সুবিদার সাহেব এইদি না চটপ গমদ্রে নখই আমুক ফাব খোট গাইদ্রবসু এই সাগত হেক্ত হাজির তোরগদবনি এই লোট নতি হগত চটপ গমরা তংদি হাই ফু ইকাইবাদ সুবিদার সাহেব হা কী হাইবগে মণিপুর ইতিহাস টিকেন্দ্রজিৎ অঙ্গ্রেজ কি লোটদি ফাকি হাইন তাকে সুবিদার সাহেবসু মতো এইসিদরব কাসার মতই হচ্ছে লাকে চলরোনে কো
0: যুবরাজ সাহেব অঙ্গ্রেজ গোল আকন্ব হুকুম চাদবনি
1: চাদ্রিবা দোলায় থরং
0: দোলায় মধুনে সানি সানি দোলায় তোমাদের স্কুল সৌরক লমজা খুব থরি থাক চিং পুনে চাকরি নাই পাক পুনে খাঙ্গা চন্দ্রব থরং
1: সুবিদার সাহেব কয়াদি লাই
0: মধু হঙ্গ না কী তো হাইবগে
1: সুবিদার সাহেব কে খোদা
0: খোদা কী নো বোদি নাহাকি ব্যবহার পামিবর কানারোদ সানা নখই সানা আছে কয়া কয়া থে লাগব খেলেন সুবিদার হাইদ্রবদিনে চাই চারক
1: নমই খুচু খুলাই থাকি খুত খাংলাবরা ফুই নু মণিপুর নংসা ফাগেনে হাই সারি খাংলাবরা অঙ্গ্রেজ মাই নগলন ব্যবহার খাংদব মেরে মমনসু মণিপুর যুবরাজ তরাই তরাই ফাগেনে হব সারি লেগনো আই কানো খাংরা
0: মণিপুর যুবরাজ
1: যুবরাজ কম ওয়াং ব্যবহার তোগনে হাইবো না খাংরা নাইতে নত্রা হায়ু খাংরা তাকিগে
0: না
1: খাংবদি খাঙে আবু অঙ্গ্রেজ না তামবি দে তাকবি দে থোট নৌ নাঙ হইতে নত্রা
0: খাংলেদনে যুবরাজ নমৈগি মমাংদ কানাচু খাংগু ইয়াদবনি
1: নংগি পিস্তোন দুগি মরু মঙা তরুক আদুনা আই বুহাত পঙ্গম জগদরা কারি গম্বা হন্দক শিহৌদব থোকলবদি হন্দক দি নংগি হিংফাম লাইত্রবনি খঙ্গু সুবিধা
2: খুলাই থাদো লেঙ্গন নথাই মাঙ্গন যুবরাজ ফাদ্রবদি কারি তৌরে
1: সুবিদার সাহেব হন্না মুক্তি হিংফাম লাইত্রে দো
0: যুবরাজ ননাই লাঞ্জ খরে থাওয়াই তাদি কানবি
1: শিব সুকিরি
0: ননাই নে লাঞ্জ খরে থাওয়াই তাদি কানবি যুবরাজ
1: না সাই না দুম হাই না চং জারক লবদি কারি গে সুক জাম না ওয়ানার গনি হায়ো নাক আই গি তেং পাংলারে বি নি পি মসা আসিদা কারিগুব দন্দমত পিরোই হাইনা
2: যুবরাজ
0: শ্রী গোবিন্দ না সাখী ওয়েশনু ননাই হাক কারিগুব দন্দমত পিজরোই
1: সে পিস্তোনে সে লও আই হগত না চটপতি গমদ্রে ইয়া স্কুল সরক লমজাও দ খোয়াং আসিদা পুল্লগা চিংনর পুরলা

তাবিরে ওয়াইখং কিশোর সিং সাকবে নথ মন শিখা আকাশবাণী ইম্ফাল হজিক লবিরসি নমাইথেম সোলেন্দ্র সিং খাঙেমবম সঙ্গীতা দেবী আমাদি মাইবম কুঞ্জরা সিং সাকবা লেবাক নিংবে সেই মথং মথং ওইনা খুদলগে আহামরে লোখচেরিবা সৈসাকবা নমাইথেম সোলেন্দ্র সিং সৈরেংবা ব্রজেন্দ্র ওয়াহেনজা হো ইমা নুসিবি ইমা কদিগি কাবলি হাইন সৈহবে সেই

0: artificial intelligence
1: อือฮึ
0: หับซึ่งละอบเนบะ
1: อือฮ
0: ึงาใช้กี resolution กรีตากีนะปัญชายตดี record เลยปัญชายตเลยบ record ชีมาสิจัดละกยังนะดับิดา meeting online ดกี citizen section ดกีหุ่นจ resolution เชดุมยังบายารันเนบะอะดูกะ GPDP portal ละมาสุเลย GPDP.NIC.IN มาสิได้สุขอยประชาชนนะดุมยังบีบายาร์เลยกันาline department ดกีกันาามีไล line department กีกรี activity กรีหลักทุ่มมีสิ่งบ่แม่อาจจะยิงบ่ยาร์เลย GPDP portal จีดันนะแต่กี่หุ่มสูบด้า e-gram swaraj ยามน่า important โอ้ยเบ application นี่ e-gram swaraj เนี่ยยามมารู้โอ้ยแบบประชากรดมักตั้งสูมาสิได้สิ่งที่ final gram สภานะ approve ตัวแบบ plan จีดูเด็กไปขัดกันตัวทบกชิงจะลอยจังเงี้ยแต่กี่ทบกชิงจีจังก็ last ตา approve ตัวแล้วก็ plan โอ้ยนะหาประตูดูกี่ plan ดูคงกันกี่ประชาชนนะอุบะพังด้วยเนี่ย citizen section ดักกี่ application ชิดักกี่ขังบ่ายารีชีกรีทบกไปขัดกันดูรีบันเนาะมาทั้งกี่ financial year ชิดักดูกะไปขัดครับทบกชิกี่ progress กรีไล่เร่อะคุยกี่ geo tech ก็ตาวดูรีบันนี่ยามนั้นชิจู powerful เลยบ่าบารัฐรัฐกี่ digital tool สมันเนี่ย citizen section ดักกี่ additional application อันนี้ไล่ดีไป portal ไฮดันก็ดูไปชีงั้นใช้กี่ localization of sustainable development goals ไฮดันมาหายใจคีบะ LSDG หายดันะ topic อามางังใจคีบะดออะดูดูกี LSDG เชะมาสิปัญชัยอามากี goal มาปันดูกี่มาสิกระได้บ่าวบะ achieve ตัวรักเ
1: อง
0: มากี status เฮการีโนไอ child friendly ได้ใช่กระได้บ่าวบะทบกไปขัดลักเองกายามวัดลีกเองหายบะมากี score มา generate ตัวรีบะอะดูสิ่งที่ portal เชะสิ่งจุประชาชนนะจังบีรักะPanchayat Advancement Index PAI Portal sigi portal sida sangbira ka prajana dum panchayat sigi aigi panchayat che score che team amamam da is score kaya lai si kadai da ai kari gap lai no kaina doinama yeng ba ya ba portal ne ba si so
1: aduga ngasai gi khoi gi gram panchayat development plan si sem ba matam da aduga masi chatna hanna ba khona ba matam da kari kari kudong cha da ba kari kari awaba sing mayok na bi ba ge ha ba do adugi matang da su thambira
0: masi ख्वाइदगे क्रिटिकल ओइबा टॉपिक नि हाइजे बता रे खोइगी ग्राम सभा गी इम्पोर्टेंस ही एकोय पंजखरे ग्राम सभा सी डिपार्टमेंट गी थोंगदगी सु हाइजेरी बनी ग्राम सभा सी सोइदन याउबी ओ हाइदन इहान हान बदे कोइन फेस तौरी बचे लेनसी पब्लिक की टर्न आउट सी लैतब ग्राम सभा सी याउदबा अदुना एकोय गी बेनिफिशियरी सिलेक्ट औ घरकांदा ग्राम सभा याउद्रबनी ना आइगी दि याउ हौद्रे सी दरकार ओइब मिना फंग हौद्रे हाबेजी ग्राम सभा सी द थोंगलक्त्रबनी ना खंग हौदबगी थौदोक मयाम मसु लै हाई बता रहे अदी दगी मसी अवेयरनेस वाट पदगी सुनी ग्राम सभा से की पावर से करीनो हाई बा अवेयरनेस से प्रजा सिंह सी द खरा वाट पगी ममी अमसु लैबदगी नि अदुना ग्राम सभा द लो पब्लिक टर्न आउट अदुगा एकोई गी अनी सुबदा चैलेंज सी लाइन डिपार्टमेंट की फ्रंट लाइन वर्कर्स सिंगी पार्टिसिपेशन दरकार लै हाइनसु हाइजक रे हागना अदै दु द कोई गी मणिपुर द लैरिबा लाइन डिपार्टमेंट सिंग सिकी सु कैपेसिटी सी ह्यूमन कैपेसिटी technical haize banate mi masing si wat pana koi gi gram sabha si da loina mang mi matik jana koi gi deputy tawba ngam da bagi challenge haibatare ko haib the line department ki su mi do wat pani na aduna adugi challenges amasu lai aduga koi gi panchayat ki member sing aduga panchayat ki functionary sing si gi technical gaps ka marak marak ta lai rakpa adegi internet connectivity gi problem lai rakpa adu si budi koi gi manage tawba ya ba problem ngak tani ko skill gaps dia koina continuously department na training jo dum pizari aduna hojik yam nungai ba situation ni hojik ti kai gi no haibe da khoi gi functionary sing khoi gi panchayat official sing hojik pai ri ba sing chi yam sound oi ra ba ni technical yet to achieve more hai ta ra he na khoi department na he na technically yam na moi si boost taw na ba gi plan su lai ko aduga iroi loi rak pada khoi gi marginalized oi ba SCST or women section da su ko apamba dilai raga akoi gi phongdok pa ju he ngamda ba ko si gi problem so achoba male gram sabha ji phamba laga dum ta ba
1: ta
0: raga koi gi phongdok pa ji phongdok ta ba hai ta re ma sidai sida department gi thong da gi haijaning ise gram sabha si da thogla aga di ai gi apamba do phongdok piyo ba apamba do phongdok piyo hai da na gram sabha si kauri ne ba just ta ba lak pa gi gram sabha du di adu di chama tha aga han ba gi gram sabha du di adu di ai koi gi khungang chaukhat pa da ma teng pangoi awat pa ai gi apamba asoi ba mayam do phongdok piyo si phongdok lak ta ba da gi su gram sabha si success